রয়্যাল জ্যাসুট গোয়ান খান্ডি নায়ক সঙ্গে ঝরকা করতে আস বলে ফিটর মাবিয়া খসবি ওল লেফট হোম ব্যাক ড্রাই মাংলি জেন ইয়ারবুটা ওনে রাম্বার থাম না সহ হেজ আর রিকোয়েস্ট ইট ফিটর এক্সপ্রেস দ্য হোম থাম